মাদামিশিকি খুদল তাবিরে আকাশবাণী ইম্ফল হৌজেক তাবিরেসি রেডিও ক্লাস চানিগ মারি ফুতারা হুমদ শুভ তাঙ্গকা ক্লাস এইট মণিপুরী নোংগিনগি লেসন তরিত মপু রোয়বনিংবি লেইমসুনুলিংবি থৌরমসি ডিপার্টমেন্ট অফ এডুকেশন এস সমগ্র শিক্ষা মণিপুরগি তিংবাঙ্গ লুইনা সন্দোকচবে থৌরমনি

0: हेलो
1: हेलो
0: हेलो, गुड आफ्टरनून लेडीज, की थोड़ा नहीं
1: निदाम ताम ना नोसरी काय खुन नजरी निदाम वो निदाम का ई पाउ खाने की दबसे सुकी मत को इरे नुवाई जदी ये निदाम
0: कनाओ बिरब नो हाई बियो मिंग दोय कोई सुई आम ताम ना नोलुक चरी खुरम जरी
1: निदाम आई खुराई थांग जम लेकाय दगी रोमावती थमोंग जने निदाम
0: रोमावती हकचान खरा नुवाई बिरबरा फबिरबरा कमाई कमदो बिरे
1: কই নেদাম অকই নি নুসিজেরবা স্টাফ কই নেদাম হই সার হই মে আমনা থামুই ছেং না উইস পিভি অপদগি আইগি সাগি পিভম আন্ডে তা হন্ডে তি ফাগতরে দু তত খতগি কই নোজে কিং নুয়া জেদ্রি নেদাম দে মইনা ডক্টর না থ্রি মান সিরিয়াস তাও হাবি রপা থানি দি হাউগ্রে আদুগো নেদাম হই গি নুসিরবা থামুই ছেং না বোর পিভি রপদগি আই কাংখতরগা নেদাম হই আমু ছেং না জাবা উনাজে রপনি
0: হয় ঙাছি রোমাবতী না ফগত পিরতনাই সব ফজবস ইতারোয় মাম আমি থমই সেন তাবিবসনার মামকো মাম পিবিবরনে তারেকো ইসর থজালনি হেন ফগতপিব আথুবদ হেন হেন ফগত